0: আসসালামু আলাইকুম নদী কে মেঘ দিবে ফেমাটিউন কল ব্যান্তি বে মে আফারাতে কাম বরং ফাবে দে দোহা খং এ দেমু মিগাডি গ এহু তেরিং গে হুন শোয়া কম বদ কুলন ফাতু মি হান ফিশিং শোগ বারম গ ফুরসত মে তে হুলুই ফা পিএস এম আমি দে রিকো না নোট কল লেভেন টিএফ এন 91 দেং হাম মি লাভে দুম গে ফুরসত সে মি মেসেজ খা এক খাস ফারাত কা মেসেজ ফোন ওয়াল বেন মি ফুরসত মে দে সোলে ফা মে তে ama message le la fa la ba ke nang la ba den hama war tafsil ko le liya fasewan ho dala chalaka la ba ke film album khale chi le la fur cha fasewan ho dala aba nanut kuram da mi pse me abi der ko ama messages kuram gen dam ve em war higyam la ba em ye des jahalani show fashion ek me jahani de ve am la ra gal ta ge tene la ba ek ko me do ke special algo me gen tene de ve am la ra gal ve ko
1: দিবেহি এফএম কে কুম্মে গাডিয়ে রেগে ফেশন মিস দিবেহি আমিল্লা রাগে কে লাভে কুম

আদিকিত তিয়াবামি হুন দুআ কুরানি হাম এখানে একলা গেছে দেং তিয়াবামি হুন দুআ কো ফিল্লেউং এদি দেন্নে বিখামেং একলা গে ইরাদা কুরব্বা ফিনামা ফিল্লাওয়ানিতে আদি তিয়াবামি হুন শারীক কুলা ফরাত তিয়াবামি হুন হান্দান নাত্তালানুয়ে

ফাহে তিমান রাসকালাং আজাব এউরেন না হামেং আ হিন্দুয়েস এউরেন খিয়ামাম মাডুমলি নুই খিবেগেন বাওয়ে এহেন একমাকো এউরেন গে হিত্তং হারুকাশি ফাবি আদি এউরেন খংগুলুনু কান্তা এউরেন না শয়তানা জিনেতের কো দেখিয়ে

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমু উমর কেফানা আলী কেফানা দেবে কালুং মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ईशा सुवाने कुरंता
1: कोब्बला
0: दिवे ही बहुगा सुकुं कुरे वेया कुरता की कोबा
1: अलिफु सीनु नूनु ता शवियन
0: रंगाड़ो ফেমবেরুং এমএ ম্যাককো বুনানি কিহিনে
1: নানে ফুলফিলবো
0: ওয়ারার রাঙালো ওহেতা ফেন্নিগু মে বুনম কি কোবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাডু কোবলা কি কুরং কুরা সওয়ালত তমি
0: মি তৈয়ার ওয়ানি দিবে হেফে মুং গেনেস্তে শাবিয়ানি প্রোগ্রাম
1: শাবিয়ানি প্রোগ্রামে দিবে হে বোগে সওয়াল ওয়ান্না কোংগেনো কো আন্নানি
0: কম মে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগাটি তিরিহুগা
2: শাবিয়া

ඒරුගේ තෙරේ මිහාදු නුකුන්නනි සහුරායා මිහාදෙ නුෆෙනේ মিহাতে সুরি ফোন মিহাকা ওয়াহাক দাক্কান জাহরায় চে নুবুনে নসীফ দাক্কা মুন্দিয়া ওয়াহাক আডু হাং হুরি হিনি তুম ওয়েফা নসীফা পালহাটায়গে জাহরায় মিহাদ ফেনু নিরু নসীফ হুরি তিম ফুটেন হা হিসাব ক্যারি ওয়েফা মিহাদ হুটুনি জাহরাকে কুরি মচ্চা নসীফ আই মিহাদুকে ফুরগহুন নসীফা মিহাদ ফেনুনু একমাকু মিহাদা নসীফে নুফেনে

tar bietu gavęs imi rivyti namuna jaki merra sula. Tar bietu kurmaki bai mihun hikura gotuga laumurga kujjajan ischiti take daskoddinu. Egtirega dini, akhlagi, ijtimai, adabi ischitan himine. Emihun deke gotuga visnumge beenun kurmakanula ekankama gulunhuri ischititan engenikon evarun fudene. Tarbiyat kurmaki bayan mihun hikura gotuga laumurga kujjayan ichchiti take daskoddinu. Ega terega dini, akhlagi, ijtimai, adabi ichchiti tan himene. Emihun deke gotuga visnumge beenun kurmakanula ekankama gulunhuri ichchiti tan engenikon evarun fudene. Visnum terin vidalwa gotuga mi mafhumaki evis halega murabbiyaku nuwata mudarrisaku تربیت کردم گه اصول کا بالاگن وانه مفهوم نون. ای تربیت کی ایور ما فولا دایرای گه عمل کوگ نونی کامیاب وانه چکان نواتی. تربیت کردم گه ام فرط مسامال کن دنجه کامکی کوچاگه کی باگ اخلاقی مس صفاتن آشگر نوما مسکه کرما اکو. اکوچاگه شاوکو ویرکن خوی علم نواتا هنره نواتا فنن اونگر ندینو. کوچای علم نواتا هنره اونگر ندینو مگه وس بینون کره و اتک گوتن اوه. ইগোত্তা হকি বাইম মিহুন হিকুরা গতুগা মি ফাহাকান আস ইজাদ কোফাওয়া গত্তকে এই রাঙালু হিয়েনু ইসলাম দিনুগে এমমে কুরি কোলম ফেশিগেন তারবিয়াত কুরুমগা এতাকেন উস্তুবু বেনুন কুরেমুন আন্নাকান তারিখুন ফেন্নান এবে এমেহা ইনসানুনান হিদায়াতা রাহমাতে কামগা মান আল্লাহ ফনু বি নবিয়্যা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকামুগা আস এমমে রিভেতি নমুনা দক্কাওয়া ফাবে ইতুর একালেগ ফান একালেগ ফান গ আসহাবুন নং ইরশাদ দেবং ইননামানি কোন জুয়ান কুজ্জকু আস দেননেবি এ আল্লাহু গে নবিয়্যা তিমন্নায় জিনে কুরমং হুদ্দ দেবাশ ইহিন আসহাবুন এ কুজ্জায় নুরহুম গে বাস্তার রদ্দু কুরবাম ফেটটেবি কিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাম মানা কুরবাফা এ কুজ্জা আরিহ গেন দেবাফা হাদিস কুরবি এ ফাহিশ কান্ত তিবা গে মাম্মায়া একু এহেম মিহকু কুরমং তিবা রুহেনে হেয়্যে এ না দেননেবি ম্যাং আল্লাহু গন্দি দন্নামে ইগ্গুতকবেস একং ইহেম বিয়ক নুদেনামে ও গাভের কামায়কু হাদিস কুরবিয়ে এবস মিহকু তিবা গতং এমিহেগে মাম্মায়া দেরগতে মেদুবেরুমং নেদেনে দিন হাদিস কুরবিয়ে তিবাগে আংহেন দারিয়ক একহাল ফাহিশ কামে মেদুবেরুমং তিবা এদে মুহিয়ে মিহেম মিগতং একুজ্জাগে মাহরামুন্না বেহে গতুং মিসওয়াল কুরবুমুন একুজ্জা কমমে ফাহরকুস huwa kofa ekan egotan evvis mahrama kame du numa baro alaane kama dennemun emmeha miistakun ves emihunge mahramun name du kanta qurani egotakam hadis kurevumun izwan kujaya visnije den enaitaka heo dua kurevie